আজ শনিবার, 23 জ্যৈষ্ঠ 1948 শকাব্দ, 13 জুন 2026 খ্রিস্টাব্দ, 29 জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ। আজ সূর্যোদয় ভোর 4:54 হয়ে 15 সেকেন্ডে, সূর্যাস্ত সন্ধে 6:17 হয়ে 59 সেকেন্ডে। আকাশবাণী কলকাতা শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্জে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্জে এবং নিউজ অন এআই এর অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় 5:57 হয়ে 13 সেকেন্ড।

0: $1.8 billion last year. In badminton, India's PV Sindhu will face world champion Akane Yamaguchi of Japan in the women's single semi-finals of the Australian Open in Sydney today. The third-seeded Indian booked her place in the last four with a commanding victory over Chen Suyu in just 27 minutes in the quarter-finals. Delhi NCR witnessed a second consecutive night of heavy rainfall last night, accompanied by thunderstorms, lightning and strong winds. The India Meteorological Department has issued a red alert for Delhi and adjoining areas, warning of moderate thunderstorms accompanied by lightning and squally winds reaching 60 to 70 km per hour with gusts up to 80 km per hour. And that is the end of this news bulletin.
1: আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা এখন শুনবেন আগামী কয়েক ঘণ্টার অনুষ্ঠান পরিচিতি। গীতাঞ্জলির প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল ছটায় শুভাষিত সারদা মায়ের বাণী থেকে পাঠ, ছটা বেজে পাঁচ মিনিটে সংগীতাঞ্জলি, সাড়ে ছটায় আজকের চাষবাস, ছটা বেজে চল্লিশ মিনিটে আপনার স্বাস্থ্য হাত কাঁপা বিষয়ে বলবেন ডাক্তার সম্পাদিত্য দাস, ছটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে প্রাত্যহিক উপস্থাপনা শর্মিষ্ঠা সরকার ও শ্রীদীপ চট্টোপাধ্যায়, সাতটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে রবীন্দ্রসঙ্গীত জয়শ্রী রায় চৌধুরী, আটটায় জানা জানা, আটটা বাজে পাঁচ মিনিটে তুবড়ি, আটটা বাজে কুড়ি মিনিটে নজরুলগীতি শিল্পী অসীমা দুবে, সাড়ে আটটায় শাস্ত্রীয় সঙ্গীত সেতার পণ্ডিত সঞ্জয় বন্দ্যোপাধ্যায়, নটায় গানে গানে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান, নটা বাজে পঁচিশ মিনিটে জেলার চিঠি উত্তর চব্বিশ পরগনা, দশটায় গানের ভেলা উপস্থাপনা শৈলেন চক্রবর্তী, এগারোটায় যুববাণীর অনুষ্ঠান সিনেস্কোপ উপস্থাপনা সৈকত গুপ্ত ও স্বাগতা মুখোপাধ্যায়, বেলা বারোটায় বাংলার মুখ হাওড়া জেলা জয়নগর গ্রাম থেকে রেকর্ড করে এনেছেন অংশুমান চক্রবর্তী, বারোটা বাজে তেত্রিশ মিনিটে আধুনিক গান, একটায় রম্যগীতি, একটা বাজে পঁয়তাল্লিশ মিনিটে মহিলা মহল, এক কলমে দুই নারী উপস্থাপনা লাকি বণিক, দুটো বাজে পাঁচ মিনিটে বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান প্রত্যাশা আড়াইটা শাতালি অনুষ্ঠান, গীতাঞ্জলির প্রচার তরঙ্গে দ্বিতীয় অধিবেশনে বিকেল পাঁচটায় ক্রীড়াঙ্গন উপস্থাপনায় অর্ঘ্য সর্দার, বাইরে থেকে রেকর্ড করে এনেছেন রতন কুড়ি, সাড়ে পাঁচটায় সাঁওতালি নাটক মুথান রচনা সীতারাম বসাক, প্রযোজনা পরিমল হেমব্রম, ছটা বেজে পাঁচ মিনিটে সাঁওতালি অনুষ্ঠান লোকগীতি কাপুমণি হেমব্রম ও সহশিল্পীবৃন্দ, সাঁওতালি অনুষ্ঠান ছটা বেজে পনেরো মিনিটে শিশুশ্রম বিরোধী সাংবাদিক আইন বিষয়ে আইনজীবী প্রদীপ সরেনের সাক্ষাৎকার দ্বিতীয় পর্ব, পরে লোকগীতি লাবা মুর্মু সহশিল্পীবৃন্দ, ছটা বাজে আটত্রিশ মিনিটে কৃষক ও তার পরিবার কান ও কানের জন্য ডাক্তার সম্রাট বন্দ্যোপাধ্যায় সাক্ষাৎকার নিয়েছে রামরঞ্জন দাস রায়, সাতটায় কৃষি কথা রাষ্ট্র, সাড়ে সাতটায় বিচিত্র সংবাদ, রাত আটটায় আন্তর্জাতিক সম্পর্কের পররাষ্ট্রনীতি বিষয়ে বিশেষ আলোচনা ভিত্তিক অনুষ্ঠান প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের সংবাদ বিভাগ, আটটায় স্পোর্টস এক্সট্রা টাইম, সাতটায় ক্রীড়া ম্যাগাজিন অনুষ্ঠান, নটায় নজরুল গীতি অসময় দুবে, নটা বেজে পনেরো মিনিটে বাঁশি অশোক বন্দ্যোপাধ্যায়, সাড়ে নটায় মুখোমুখি রক্তদান আন্দোলন কর্মী ডি আশিসের সাক্ষাৎকার নিয়েছেন কাকুলিগঞ্জি, দশটায় অখিল ভারতীয় কার্যক্রমে সঙ্গীতানুষ্ঠান কর্ণাটকী স্যাক্সোফোন শিল্পী ইউ এস প্রসাদ আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত, এগারোটায় কীর্তন শ্যামলী দাসী, এগারোটা বেজে দশ মিনিটে আধুনিক গান ও ছায়াছবির গান। সঞ্চয়িত প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল ছটায় সুভদ্র সঙ্গীত ঠুমরি শ্রীমতী লক্ষ্মী শঙ্কর, ছটা বেজে পঁচিশ মিনিটে রবীন্দ্রসঙ্গীত জয়শ্রী রায়চৌধুরী, ছটা বেজে পঁয়ত্রিশ মিনিটে রামচরিত মানস পর্ব একশো চল্লিশ, ছটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে রজনীকান্তের গান উৎসব দাস, সাতটা বেজে দশ মিনিটে যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত উপস্থাপনা বিতর্ষক চক্রবর্তী, সাড়ে আটটায় নজরুল গীতি অসমীয়া দুবে, আটটা বেজে পঞ্চাশ মিনিটে কীর্তন শ্যামলী দাসী, নটা বেজে দশ মিনিটে রসধারা উপস্থাপনা অঙ্কিত শর্মা, দশটা বাজে পনেরো মিনিটে অঞ্জুমান উপস্থাপনা শাইস্তা নাচ, এগারোটায় পাশ্চাত্য অনুষ্ঠান উপস্থাপনা উজমা জাহাঙ্গীর, বেলা বারোটায় সুরভি উপস্থাপনা অঙ্কিত শর্মা, বারোটা বাজে কুড়ি মিনিটে পাশ্চাত্য অনুষ্ঠান উপস্থাপনা উজমা জাহাঙ্গীর, একটা বাজে দশ মিনিটে পাশ্চাত্য অনুষ্ঠান উপস্থাপনা উজমা জাহাঙ্গীর, আড়াইটায় শাস্ত্রীয় সঙ্গীত তবলা সৌমেন নন্দী। সঞ্চয়িতার প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল পাঁচটা বেজে দশ মিনিটে নজরুল গীতি অসীমা দুবে, পাঁচটা বেজে কুড়ি মিনিটে উর্বশী উপস্থাপনা অমরনাথ ভট্টাচার্য, ছটা বেজে দশ মিনিটে পাশ্চাত্য সঙ্গীত অনুষ্ঠান, সাড়ে ছটায় পাশ্চাত্য সঙ্গীত উপস্থাপনা শ্রীরূপা সেন, সাতটা বেজে দশ মিনিটে বাঁশি অশোক বন্দ্যোপাধ্যায়, সাড়ে সাতটায় দর্পণ উপস্থাপনা অমরনাথ ভট্টাচার্য, আটটায় হিন্দি ছায়াছবির গান, আটটা বেজে পনেরো মিনিটে কাঁকাসান উপস্থাপনা সৈয়দ আহাদ আওয়াজ আহমেদ, নটা বাজে ষোলো মিনিটে স্পটলাইট, রাত দশটা বাজে ত্রিশ মিনিটে পাশ্চাত্য সঙ্গীত সিনথেসাইজার বিশ্বনাথ গঙ্গোপাধ্যায় উপস্থাপনা শ্রীরূপা সেন, এগারোটা বেজে দশ মিনিটে হিন্দি ছায়াছবির গান। শুনলেন আগামী কয়েক ঘন্টার অনুষ্ঠান পরিচিতি আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্জয়িতা প্রচার তরঙ্গে মিডিয়া মাভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে। সৌভাগ্য সঙ্গীত অনুষ্ঠানে এখন শুনবেন ঠুমরি শিল্পী শ্রীমতী লক্ষ্মী শঙ্কর, প্রথমে যোগিয়া ঠুমরি, পরে শুনবেন ভৈরবী ঠুমরি।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী জয়শ্রী রায়চৌধুরী।

সুচরিত মানুষ শুনলেন পর্ব ১৪৪। আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা। এখন শুনবেন রজনীকান্তের গান, শিল্পী উৎসব দাস।

0: The third-seeded Indian booked her place in the last four with a commanding victory over Chen Shouzhou in just 27 minutes in the quarterfinals. And that is the end of this news bulletin.
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রসাদ তরঙ্গে। এখন শুনবেন যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত, উপস্থাপনায় বিতোষক চক্রবর্তী।

স্টুডিওর ঘড়িকাটা বলছে সময় 7:10 পেরিয়ে এখন কিন্তু 7:11 ঘরে ঢুকে গেছে। সত্যি বলতে যেভাবে আমরা সময়কে আটকে রাখতে পারি না, তার একটা কিন্তু অ্যাডভান্টেজও আছে। সেটা হচ্ছে গিয়ে এই সময়কে আটকে রাখতে পারি না বলেই প্রত্যেকটা দিন হয়, আর প্রত্যেকটা দিন হয় বলেই এই সকাল 7:10 বাজলেই যুববাণীর কোনো না কোনো বন্ধু তোমাদের সঙ্গে সুপ্রভাতের আড্ডায় হাজির হবে। ঠিক একইভাবে আজকেও যুববাণীর সুপ্রভাতের আড্ডা তোমাদের জন্য হাজির। সুপ্রভাত বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আর এই যে সকালবেলা সকালবেলা ঘুম থেকে উঠে রেডিও কানে নিয়ে আমাদের সঙ্গে আড্ডা দিতে একদম প্রস্তুত। আর এই যে সকালবেলায়, বিশেষ করে গরমকালে যেহেতু একটু আগে আগে ঘুম ভেঙে যায়, আমার অন্তত ঘুম ভেঙে যায়, দেখবে এই যে সকালের মিষ্টি রোদ, তাতে ওয়ার্কআউট বলো বা মর্নিং ওয়াক বলো, সব কিছু করতেই দারুণ লাগে। বিশেষ করে এই ওয়ার্কআউট বা মর্নিং ওয়াক করার পর এই সকালবেলা আমাদের যে অভ্যেস থাকে, অর্থাৎ মর্নিং কফি বা টি এর সঙ্গে যে রেডিও শোনা, সেইটা করতে আমার তো দারুণ লাগে, এবং আমি নিশ্চিত এখন কিন্তু তোমরা সেই রকমই অনেকে করছো। তবে তবে তবে আমাদের মধ্যে এমন বহু বন্ধু আছে, এমন বহু মানুষ আছে যাদের কাছে এই রোদ অতটাও মধুর নয়, বরং বিপজ্জনকও বলা চলে। তার কারণ আজকে একটা বিশেষ দিন, আজকে 13ই জুন, বিশ্ব অ্যালবিনিজম সচেতনতা দিবস। সৌন্দর্য যে কখনোই কোনো মাপকাঠিতে বিচার করা যায় না, আজ হয়তো সেটাই বোঝার দিন। পৃথিবীতে সকল মানুষের স্বপ্ন ইচ্ছেকে স্বীকৃতি দেওয়ার দিনও আজকে। আজকের এই যে সুপ্রভাতের আসর, সেই সুপ্রভাতের আসরে তোমাদের সঙ্গে রয়েছি আমি, তোমাদের বন্ধু বিতোষক। আর সুপ্রভাতের আসর মানেই তোমরা জানো যে অনেকগুলো বিষয় নিয়ে আমরা তোমাদের সঙ্গে আসি কথা বলার জন্য। যেমন থাকে আজকের দিনটা, অর্থাৎ 13ই জুন ইতিহাসের পাতায় কেন বিখ্যাত, সেই গল্প যেমন থাকবে, আবার থাকবে এই যে বিশ্ব অ্যালবিনিজম সচেতনতা দিবস, সেই নিয়ে বেশ কিছু উল্লেখযোগ্য কথা, এবং একদম শেষ পাতে ওই ভালো একদম সুন্দর মিষ্টির মতন তোমাদের জন্য অবশ্যই থাকে একটা শিক্ষণীয় গল্প। তাহলে আর একদম দেরি নয়, আরেকটা জিনিসও থাকে, সেইটা হচ্ছে গিয়ে এই যে আমাদের যুবাণীর প্রত্যেকটা বন্ধু তোমাদের জন্য বিভিন্ন সময় আসে আড্ডা দিতে, কে কখন আজকের দিনে আসবে সেটাও কিন্তু তোমাদের জন্য থাকবে। তাহলে আর একদম দেরি করবো না, আমাদের এই যে আড্ডা, সেই আড্ডা এইবারে একদম ফুল দমে শুরু করতে হবে। আর যেহেতু আমি রয়েছি তোমাদের সঙ্গে স্টুডিওতে, তাহলে গান ছাড়া কি আড্ডা শুরু হয়? আর আজকে কিন্তু গানে গানে মাতাতে তোমাদের সঙ্গে রয়েছে যুববাণীর এক শিল্পী বন্ধু। তাহলে চলো সবার প্রথমে জটিলেশ্বর মুখোপাধ্যায়ের কথা আর সুরে, আর আমাদের যুববাণীর শিল্পী বন্ধু অস্মিতা দাসের কণ্ঠে এই গানটা রইল তোমাদের জন্য। ফিরে আসি গানের পর।

যুবাণী শিল্পী বন্ধু অস্মিতা দাসের কণ্ঠে শুনছিলাম আধুনিক গান। গানে পা ফিরে এলাম, তোমাদের সঙ্গে রয়েছি যুবাণীর এই সুপ্রভাতের আড্ডায়। আর যেমনটা তোমাদেরকে বলেছিলাম যে যুবাণী সুপ্রভাতের আড্ডা মানেই বিভিন্ন বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আসি, ঠিক তেমনি জানাই যে আজকের যে দিনটা সেই দিনটা ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ। কেন? কারণ প্রত্যেকটা দিনই কিছু বিশেষ মানুষের জন্য, কিছু বিশেষ ঘটনার জন্য ইতিহাসের পাতায় সব সময়ের জন্য স্থান করে নেয়। আর আমার মনে হয় কোনো একটা দিনে যদি আমরা কোনো অনুষ্ঠান করি বা কোনো কিছুই করি, সেই দিনটা সম্পর্কে যদি না জানি তাহলে বোধ হয় কিছু একটা অপূর্ণ থাকে। তাহলে চলো আজকের দিনটা ইতিহাসের পাতায় কেন গুরুত্বপূর্ণ সেইটা বরং শুনে নিই।

1757 সালের আজকের দিনে রবার্ট ক্লাইভ সিরাজদৌল্লার বিরুদ্ধে মুর্শিদাবাদ অভিমুখে যুদ্ধ অভিযান শুরু করেন এবং এরই মাধ্যমে বাংলার রাজনৈতিক পরিস্থিতিতে এক গুরুত্বপূর্ণ পরিবর্তনের সূচনা হয়। ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেনাবাহিনী কলকাতা থেকে অগ্রসর হতে থাকে এবং নবাবের বিরোধী শক্তির সঙ্গে যোগাযোগ স্থাপন করে, আর এই অভিযানের ফলেই পরবর্তীকালে পলাশির যুদ্ধ সংঘটিত হয়, যা বাংলায় ব্রিটিশ প্রভাব বিস্তারের পথ সুগম করে। ১৮৪০ সালের আজকের দিনে কলকাতায় তত্ত্ববোধিনী সভার উদ্যোগে তত্ত্ববোধিনী পাঠশালা প্রতিষ্ঠিত হয়। দেবেন্দ্রনাথ ঠাকুরের নেতৃত্বে গঠিত এই প্রতিষ্ঠান শিক্ষার প্রসার ও সমাজ সংস্কারের উদ্দেশ্যে কাজ শুরু করে। বাংলা ভাষায় আধুনিক শিক্ষা, নৈতিক চিন্তা ও যুক্তিবাদী ভাবধারার প্রসারে পাঠশালাটি এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ১৮৫৭ সালের আজকের দিনে লর্ড ক্যানিং সংবাদপত্র আইন চালু করেন। সিপাহি বিদ্রোহের সময় ব্রিটিশ সরকার সংবাদপত্রের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার উদ্দেশ্যে এই আইন কার্যকর করে এবং সংবাদ প্রকাশের ক্ষেত্রে বিভিন্ন বিধিনিষেধ আরোপ করা হয়। ভারতীয় সংবাদপত্রগুলির কার্যক্রম পর্যবেক্ষণ ও মত প্রকাশ সীমিত করার জন্যই এই আইন আসলে ব্যবহৃত হয়েছিল। ১৮৩১ সালের আজকের দিনে জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল জন্মগ্রহণ করেন। গণিত এবং পদার্থবিজ্ঞানের গবেষণার সঙ্গে তিনি যুক্ত ছিলেন এবং তড়িৎ চুম্বকীয় বিকিরণ তত্ত্ব প্রণয়ন করেন। তার সমীকরণগুলির মাধ্যমে বিদ্যুৎ, চুম্বকত্ব ও আলোর পারস্পরিক সম্পর্ক ব্যাখ্যা করা হয়েছে এবং আধুনিক পদার্থবিজ্ঞানের বিকাশেও তার গবেষণা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ১৯৯৪ সালে বিখ্যাত তীরন্দাজ দীপিকা কুমারী আজকের দিনে জন্মগ্রহণ করেন। তিনি তীরন্দাজি খেলায় ভারতের প্রতিনিধিত্ব করেছেন এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। বিশ্বকাপ, কমনওয়েলথ গেমস, অলিম্পিকের মতো প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন এবং ভারতীয় তীরন্দাজিকে আন্তর্জাতিক পর্যায়ে পরিচিত করতে বিশেষ ভূমিকা রাখেন। ১৯৩২ সালের আজকের দিনে বিখ্যাত বিপ্লবী অপূর্ব সেন প্রয়াত হন। তিনি ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন এবং বিপ্লবী সংগঠনের কার্যক্রমে অংশগ্রহণ করেন। স্বাধীনতার লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করেন এবং আন্দোলনের ইতিহাসে তার নাম আজও উল্লেখিত হয়। ১৯৮৩ সালে আজকের দিনে গবেষক ফণীন্দ্রচন্দ্র দত্ত প্রয়াত হন। তিনি রসায়ন বিজ্ঞান গবেষণার সঙ্গে যুক্ত ছিলেন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যাপনা করেন। বিজ্ঞান শিক্ষা ও গবেষণার প্রসারে তিনি বিশেষ কাজ করেছেন এবং বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার ক্ষেত্রেও বিশেষ অবদান রাখেন।

তাহলে এই ছিল আজকের দিনের বেশ কিছু বিশেষ মানুষের কথা, বিশেষ ঘটনার কথা, যার জন্য আজকের দিনটা ইতিহাসের পাতায় বিশেষভাবে বিখ্যাত। তবে এই যে সুপ্রভাতের আড্ডা, যেখানে আমি তোমাদের সঙ্গে এত আড্ডা দিচ্ছি, তোমরাও কিন্তু আমাদের সঙ্গে আড্ডা দাও, তবে সেইটা বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে তোমাদের মনের কথা আমাদেরকে জানাও। আর ঠিক এরকমই একটা

0: শুনতে চাই আর কি বিষয় সেটা শুনতে চাও কি? তাহলে চলো।
1: বিশ্বকাপ আসছে ভাই, এইবারে আর্জেন্টিনাকেই আমার ভোট, বিকজ মেসি ইজ দা অনলি গোট।
2: কোফে তেল মেখে যতই দেখো গাছে কাঁঠাল, এবারে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন কিন্তু পর্তুগাল।
1: আচ্ছা আচ্ছা, ওসব মেসি রোনালদো ছাড়ো ভাই, সেই এক ডায়লগ তোমাদের, একটু এই প্রজন্মে ফিরে এসো। এমবাপে কা নাম সুনা হ্যায় ক্যা?
2: দূর দূর, লামিন ইয়ামেলের এক গোলে এসব এমবাপে বাপ বাপ বলে পালাবে।
1: মিলেনিয়ান হোক বা জেনজি, ফুটবলের প্রতি ভালোবাসা সেই একই, আফটার অল বাঙালি বলে কথা।
2: সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল।
1: স্কুল থেকে ফিরেই আগে ছিল মাঠে দৌড়ানো, এখন অফিস ফেরো চট জলদি টার্ফে পৌঁছানো।
2: ফুটবল মানেই আবেগ, যে আবেগ স্বপ্ন দেখায়। পছন্দের খেলোয়াড়ের মতন একদিন আমি খেলবই।
1: পছন্দের খেলোয়াড় সেরা সেরা ফুটবলে তোমার কাছে সেরা সেরা কে?
2: তোমার বয়স যদি হয় 16-30, তাহলে ফুটবলে তোমার কাছে সেরার সেরা কে জানিয়ে চিঠি লিখে পাঠিয়ে দাও আমাদের অনধিক 300 শব্দে।
1: আমাদের ঠিকানা যুববাণী বিভাগ, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701।
2: অথবা মেইল করো আমাদের, আমাদের মেইল আইডি yuvavanikolkata@gmail.com, অর্থাৎ yuvavanikolkata@gmail.com।
1: চিঠি পাঠানোর শেষ তারিখ 21 জুন 2026।
2: তাহলে আরো একবার জানিয়ে দিই জুন মাসের বলতে চাইয়ের বিষয়, সেরা সেরা।
0: তোমাদের চোখে সেরা সেরা কে সেই নিয়ে তো আমাদেরকে নিশ্চয়ই চিঠি লিখবে, তার কারণ ফুটবল জ্বরে অলরেডি কিন্তু সমস্ত বিশ্ব কাঁপছে, আমরা সবাই খেলা দেখছি। আর যেরকমটা আমরা সবাই জানি, কেউ মেসির ফ্যান, কেউ রোনাল্ডোর ফ্যান, কেউ বা কিলিয়ান এমবাপে, কেউ বা লামিন ইয়ামাল। কিন্তু এই যে সমস্ত খেলোয়াড়দের খবর, এই যে বিশ্বকাপের খবর, সেই খবর কিন্তু আমরা যুববাণীও তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি। কিভাবে কখন সেটাও বরং শুনে নাও।
3: পায়ের জাদুতে কাঁপছে গোটা বিশ্ব, শুরু হয়ে গেছে ফুটবলের মহাযুদ্ধ, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026।
4: কার মাথায় উঠবে বিশ্ব সেরার মুকুট, কারা লিখবে নতুন ইতিহাস? প্রতিটি গোল, প্রতিটি ড্রিবলিং আর প্রতি মুহূর্তের টান টান উত্তেজনা নিয়ে তুমি কতটা আপ টু ডেট?
5: চিন্তা নেই, ফুটবল বিশ্বকাপের এই চরম উত্তেজনাকে তোমার হাতের মুঠোয় নিয়ে আসছে যুববাণী। যুববাণীর বিশেষ নিবেদন, ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
6: প্রতিদিনের ম্যাচে কোন দল কেমন খেললো,
7: ম্যাচের শেষে স্কোরলাইন কি বলছে,
8: কার ডিফেন্স ভাঙলো, কে করলো বাজিমাত,
4: প্রতিটা ম্যাচের ইনডেপথ রিভিউ এবং টান টান প্রিভিউ নিয়ে প্রতিদিনের নিয়মিত বুলেটিন।
5: কান রাখতে ভুলো না, প্রতিদিন বেলা 11:50 শুধুমাত্র গীতাঞ্জলি প্রচার তরঙ্গ এবং নিউজ অন AIR অ্যাপে।
3: তাহলে আর দেরি কেন, ফুটবল ফিভারে কাঁপতে থাকো যুববাণীর সঙ্গে, আর শুনতে ভুলো না
9: ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
0: ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ মানে এখন যেহেতু যুববাণী তোমাদের সঙ্গে রয়েছে, তাই যদি কোনো ম্যাচ মিস হয়ে যায়, কারণ ম্যাচের যা টাইমিং তাতে কিন্তু একটা মিস হলেও হতে পারে, মানে মাঝ রাতে প্রায় খেলা দেখতে হচ্ছে আমাদেরকে, তো যদি মিস হয়ে যায় তাহলে নো চিন্তা বস, তার কারণ যুববাণী তোমার সঙ্গে আছে, তোমাদেরকে শুধুমাত্র কানে রাখতে হবে যুববাণী। তবে এই মুহূর্তে তোমাদের সঙ্গে আবার যুববাণী শিল্পী বন্ধু অস্মিতা দাস রয়েছে সুবীর হাজার কথা সুরে এই গানটার সঙ্গে।

যুবাণী শিল্পীবন্ধু অস্মিতা দাসের কণ্ঠে আধুনিক গান শুনে আবার ফিরে এলাম যুববাণীর আড্ডায়। আর আজকে শুরুতেই বলেছিলাম যে আজকে একটা বিশেষ দিন, আজ বিশ্ব অ্যালবিনিজম সচেতনতা দিবস। তাই এই যে অংশটা, এটাই আমরা জানার চেষ্টা করব, এই অ্যালবিনিজম জিনিসটা কি, কেনই বা সচেতন করা দরকার সবাইকে। আসলে এবারে আমরা কথা বলবো এমন একটা বিষয় নিয়ে যাকে ঘিরে আজও সমাজে রয়েছে অজ্ঞানতা, ভুল ধারণা, কুসংস্কার এবং বৈষম্য। কল্পনা করো এমন একজন মানুষকে যার ত্বক খুবই ফর্সা, চুল সাদা বা হালকা, চোখে আলো সহ্য করার অনেকটাই সমস্যা রয়েছে। অনেক সময় মানুষ তাকে অবাক হয়ে দেখে, কেউ প্রশ্ন করে, কেউ উপহাস করে, আবার কেউ ভয়ও পায়। কিন্তু ভাবো তো যে তিনিও তো আর পাঁচজন মানুষের মতনই একজন সাধারণ। তারও রয়েছে স্বপ্ন, তারও রয়েছে অনুভূতি, তারও রয়েছে বাঁচার অধিকার। আর এই যে ইচ্ছে, অধিকার, এই সমস্ত জিনিসকে স্বীকৃতি দিতেই আজকের দিনটা পালন করা হচ্ছে বিশ্ব অ্যালবিনিজম সচেতনতা দিবস হিসেবে। আর এটা বলতে গেলে প্রথমেই বলতে হবে এই অ্যালবিনিজম জিনিসটা কি, কারণ এই যে শব্দটা, এটা হয়তো অনেকের কাছেই পরিচিত, আবার কারোর কাছে অতটাও পরিচিত নয়। অনেক ক্ষেত্রেই একটা ভুল ধারণা আছে যে এটা ছোঁয়াচে, কিন্তু অ্যালবিনিজম কোনো ছোঁয়াচে রোগ নয়। এটা একটা বিশেষ জিনগত অবস্থা। আমাদের শরীরে যে মেলানিন নামক রঞ্জক পদার্থ আছে যা ত্বক, চুল এবং চোখের রং নির্ধারণ করে, অ্যালবিনিজমে আক্রান্ত মানুষের শরীরে এই মেলানিন একদমই কম থাকে বা থাকেই না বলা চলে। এই যে অ্যালবিনিজম, এই শব্দটা এসছে অ্যালবিনো শব্দ থেকে, যার মেন শব্দটা হচ্ছে অ্যালবাস, এর অর্থ হলো সাদা। তো এই যে অ্যালবিনিজমে আক্রান্ত মানুষেরা, তাদের কি হয়, ত্বক খুব ফর্সা হয়, চুল সাদা হয় এবং হালকা রঙের হয়, আর চোখে আলো সহ্য করার সমস্যা তৈরি হয়, যার ফলে দৃষ্টিশক্তি ক্রমেই দুর্বল হতে থাকে। আর এই অবস্থাটা সম্পূর্ণ জন্মগত, এতে কারোর কোনো দোষ নেই। যদি একটুখানি আমরা ইতিহাসের পাতা ঘাঁটি এবং অ্যালবিনিজম সচেতনতার যে ইতিহাস সেইটা দেখি, তাহলে দেখব বিশ্বের বিভিন্ন দেশে অ্যালবিনিজমে আক্রান্ত মানুষ দীর্ঘদিন ধরে বৈষম্য ও নির্যাতনের শিকার হয়েছে। বিশেষ করে আফ্রিকার বেশ কিছু অঞ্চলে

তাদেরকে নিয়ে ভয়াবহ কুসংস্কার ছড়িয়ে পড়েছিল। অনেক মানুষ এইটা বিশ্বাস করত যে এই অ্যালবিনো মানুষের শরীরে জাদুকরী শক্তি আছে, যা তাদের শরীরের অংশ সৌভাগ্য এনে দেয় বা তারা অভিশপ্ত। এই অমানবিক বিশ্বাসের কারণে বহু মানুষ হত্যা, নির্যাতন এবং সামাজিক বর্জনের শিকার হন, এবং এই পরিস্থিতি বিশ্বজুড়ে উদ্বেগ তৈরি করে। অবশেষে 2014 সালে ইউনাইটেড নেশনস 13 জুনকে ওয়ার্ল্ড অ্যালবিনিজম অ্যাওয়ারনেস ডে হিসেবে ঘোষণা করে। আর এই বছরের যে থিম সেইটা হলো প্রাউডলি ইন মাই স্কিন, সেলিব্রেটিং অল স্কিন টোনস। অর্থাৎ সহজভাবে বললে নিজের ত্বক নিয়ে যেমন গর্বিত থাকা উচিত, ঠিক একইভাবে সকল রঙের ত্বককে নিয়ে উদযাপন করার দিন আজ। আর এই বছরের যে মূল ভাবটা সেই বিষয়ে দুটো জিনিস বলতে পারি, সেটা হচ্ছে এটা দৃষ্টি আকর্ষণ করছে যে কীভাবে বর্ণভিত্তিক বৈষম্য মর্যাদা, নিরাপত্তা আর মানসিক যে সুস্থতা সেইটাকে প্রভাবিত করতে পারে। আর এই যে বৈষম্য দৈনন্দিন জীবনে অনেক সময় কিন্তু প্রকাশ পায়, যেগুলোকে আপাত দৃষ্টিতে আমাদের নির্দোষ মনে হলেও বাস্তবে যে সকল মানুষ এই রোগের শিকার তাদের মধ্যে এক দীর্ঘস্থায়ী মনস্তাত্ত্বিক ও মানসিক প্রভাব ফেলে। যেমন দীর্ঘক্ষণ বিনা কারণে তাদের দিকে তাকিয়ে থাকা, অমানবিক ভাষার ব্যবহার, বিদ্রূপ মন্তব্য প্রভৃতি। আর এই সকল আচরণ তাদেরকে তো কষ্ট দেয়, কিন্তু তার থেকেও বেশি নিচু করে আমাদেরকে যারা এই কাজ করি বা এই কাজে বাধা না দিই। নিজের ত্বক নিয়ে গর্বিত এবং সকল গাত্রবর্ণের উদযাপনের এই যে বার্তাটি, এটাই মানবাধিকার, মর্যাদা এবং মানসিক সুস্থতার সঙ্গেও জড়িত। ইতিহাসের কথা একটু আগেই বলছিলাম, তোমাদেরকে একটু স্ট্যাটিস্টিকের কথাও বলি। উত্তর আমেরিকা বা ইউরোপে প্রায় দেখা গেছে প্রতি 17,000 থেকে 20,000 জনের মধ্যে একজন কোনো না কোনো রকমের এই অ্যালবিনিজমের আক্রান্ত। সাব সাহারান আফ্রিকায় এর প্রকোপ আরও বেশি। তানজানিয়াতে প্রায় 1400 জনের মধ্যে একজন এই রোগে আক্রান্ত, এবং দক্ষিণ আফ্রিকায় এর প্রকোপ আরও বেশি, প্রায় 1000 জনের মধ্যে একজন এই রোগে আক্রান্ত। যেহেতু বললাম যে কোনো না কোনো রকম অ্যালবিনিজম, তার মানে অ্যালবিনিজমের নিশ্চয়ই ভাগ আছে। দেখো, ভাগ অনেক আছে, তবে প্রধান দুটো ভাগ আছে। একটা হলো অকিউলোকিউটাস অ্যালবিনিজম, যেটি সবথেকে বেশি দেখা যায়। আরেকটা হলো অকিউলার অ্যালবিনিজম, এটা অ্যালবিনিজমের মধ্যেও রেয়ার। তো এই যে যারা অ্যালবিনিজম রোগে আক্রান্ত, তাদের জন্য দুঃখের খবর এইটাই যে সাধারণত 30-40 বছর বয়সের মধ্যেই তাদের ত্বকের ক্যান্সার ধরা পড়ে, এবং বুঝতেই পারছো কতটা মারাত্মক হতে পারে এই রোগ। তাই এই যে রোগে আক্রান্ত মানুষদের তাদের শারীরিকভাবে বাঁচাতে ডাক্তাররা তো সবসময় সাহায্য করছে, কিন্তু মানসিকভাবে তাদেরকে সাহায্য করতে, তাদেরকে সুস্থ রাখতে আমরা সবাই সাহায্য করতে পারি। আর তাই তো আজকের দিনের উদযাপন। তবে এই যে আজকের দিন, সেই আজকের দিনটা কেন পালন করা হচ্ছে আর কীভাবে পালন করা হচ্ছে সে খবর কিন্তু তোমাদেরকে বলবো। তবে এই মুহূর্তে গৌরীপ্রসন্ন মজুমদারের কথা সুরে আমাদের যুবানী শিল্পী বন্ধু অস্মিতা দাসের কণ্ঠে এই আধুনিক গানটা রইল তোমাদের জন্য। ফিরে আসছি গানের পর, সঙ্গে থাকো।

শিল্পী বন্ধু অস্মিতা দাসের কণ্ঠে আধুনিক গান শুনে আবার ফিরে এলাম যুবাণীর আড্ডায়। তোমাদের সঙ্গে কথা বলছিলাম ওয়ার্ল্ড অ্যালবিনিজম অ্যাওয়ারনেস ডে নিয়ে। আজকের এই দিনটা আসলে আমাদেরকে মনে করিয়ে দেয় যে ভিন্নতা কোনো অপরাধ নয়। অ্যালবিনিজমে আক্রান্ত মানুষদের আজও সমাজে অনেক সমস্যার মুখোমুখি হতে হয়। যেমনটা একটু আগেই বলছিলাম যে প্রায়শই কটূক্তি, অবহেলা, বৈষম্য, মানসিক আঘাতের শিকার হন তারা। অনেক শিশু স্কুলে বুলিংয়েরও শিকার হন, অনেকেই চাকরি পেতে সমস্যায় পড়েন। তাই এই যে দিনটা, এই যে দিবসের উদ্দেশ্য আমাদের সমাজকে আরও একটু বেশি মানসিক করে তোলা। আমাদের সমাজ যদি মানবিক না হয় তাহলে এই ধরনের মানুষদেরকে কে রক্ষা করবে, তাদের মনোবল কেই বা বাড়াবে? যদি বিজ্ঞানের ভাষায় বলি, অর্থাৎ অ্যালবিনিজমের যে বৈজ্ঞানিক কারণ, তাহলে অবশ্যই বলতে হবে এই অ্যালবিনিজম মূলত জিনগত কারণে। যদি বাবা এবং মা উভয়ের শরীরে বিশেষ ধরনের জিন থাকে তাহলেই সন্তানের মধ্যে অ্যালবিনিজম দেখা যেতে পারে। এটি কোনো রকম সংক্রমণ নয়, কারোর ছোঁয়ায় এটা ছড়ায় না। অনেক সময় মানুষ ভুলভাবে মনে করেছিলেন যে এটা একটা অভিশাপ বা পাপের ফল, কিন্তু বিজ্ঞান স্পষ্টভাবে জানিয়েছে এবং প্রমাণ করেছে যে এটা সম্পূর্ণ প্রাকৃতিক জিনগত অবস্থা। আর এই সমস্যায় যেরকমটা একটু আগেও বলেছিলাম, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় দৃষ্টিশক্তি, যার জন্য দেখতে খুবই সমস্যা হয়। তাই অ্যালবিনিজমে আক্রান্ত মানুষের চোখে সমস্যা দেখা যায়, যেমন ঝাপসা দেখা, আলোতে সমস্যা হওয়া, চোখ কাঁপা, দূরের জিনিস দেখতে অসুবিধা। কারণ এই যে মেলানিন, সেটা কেবলমাত্র ত্বকের রং নয়, চোখের বিকাশের সঙ্গেও জড়িত। তাই অনেক সময় বিশেষ চশমা বা চিকিৎসার প্রয়োজন হয়। যারা এই সমস্যায় ভোগেন তাদের জন্য সূর্যের আলো বেশ বিপজ্জনক, কারণ মেলানিন আমাদের যে ত্বক, সেই ত্বককে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকেও রক্ষা করে। তাই অ্যালবিনিজমে আক্রান্ত মানুষের শরীরে মেলানিন যেহেতু কম আছে, তাই তারা সহজে রোদে ক্ষতিগ্রস্ত হন, ফলে কি হয়, ত্বক পুড়ে যেতে পারে এবং ত্বকের ক্যান্সারের ঝুঁকি বাড়ে। তাই তাদের জন্য যে জিনিসগুলো প্রয়োজন সেটা হলো সানস্ক্রিন, সানগ্লাস, লম্বা পোশাক এবং সূর্যের তীব্র আলো যতটা সম্ভব এড়িয়ে চলা। আজকেও সমাজে অনেক ভুল ধারণা রয়েছে, অনেকেই মনে করেন যে অ্যালবিনো মানুষ অশুভ, কেউ মনে করছেন তারা অলৌকিক শক্তির অধিকারী, কোথাও কোথাও ভূত বা অভিশপ্ত বলেও ডাকা হচ্ছে। আর এই ধরনের ধারণা শুধুমাত্র অজ্ঞতা নয়, এটা কিন্তু আসলে মানবাধিকারের লঙ্ঘন। কোথাও এর

বলে একজন মানুষ ছোটবেলা থেকেই মানসিক আঘাত পাচ্ছে। আজকের দিনে সোশ্যাল মিডিয়া, বিভিন্ন চিকিৎসক, শিক্ষক, সচেতন মানুষরা অ্যালবিনিজম নিয়ে সঠিক তথ্য ছড়িয়ে দিচ্ছেন আমাদেরকে, যার জন্য আমাদের এই যে ভারতে সেখানেও কিন্তু অ্যালবিনিজম নিয়ে সচেতনতা দেখা যাচ্ছে। শিক্ষা এবং কর্মক্ষেত্রেও চ্যালেঞ্জের মুখোমুখি যারা হচ্ছেন তারাও কিন্তু আজকে ঘুরে দাঁড়াচ্ছে। দৃষ্টিশক্তির সমস্যার কারণে অনেক ছাত্রছাত্রী পড়াশোনায় অসুবিধা হচ্ছে, তাদের বই দেখতে সমস্যা, বোর্ড দেখতে সমস্যা, এইসব কারণে তারা যে পিছিয়ে পড়ছিল সেটাও কিন্তু আমাদেরকে ভাবতে হবে যে তাদের জন্য প্রয়োজন যেটা সেটা হলো বড় অক্ষরের বই, দরকার বিশেষ সহায়তা এবং সব থেকে বেশি সহানুভূতিশীল শিক্ষক, এবং কর্মক্ষেত্রে তাদেরকে সমান সুযোগ সুবিধা দেওয়া জরুরি, কারণ প্রতিভা কখনো ত্বকের রং বিচার করে আসে না। বিশ্বজুড়ে আজ বহু অ্যালবিনো মানুষ সফল, কেউ মডেল, কেউ শিক্ষক, কেউ শিল্পী, কেউ সমাজকর্মী, তারা প্রমাণ করেছেন যে ভিন্ন চেহারা মানেই দুর্বলতা নয়, বরং আত্মবিশ্বাসী আমাদের আসল পরিচয়। সমাজ বহুদিন ধরে সৌন্দর্যকে একটা নির্দিষ্ট গণ্ডিতেই ভেঙে রেখেছে, কিন্তু অ্যালবিনিজম আমাদেরকে শেখাচ্ছে যে সৌন্দর্য শুধুমাত্র বাহ্যিক নয়, মানুষের মন, প্রতিভা এবং আচরণ এইগুলোই আসল পরিচয়। আজকে বিশ্বের অনেক ফ্যাশন এবং শিল্প জগতে অ্যালবিনো মানুষ নতুন পরিচিতি তৈরি করেছেন, তারাই সমাজকে শিখিয়েছেন যে ভিন্নতা অনেকটাই সুন্দর। আমরা চাইলে প্রত্যেকেই কিন্তু এই পরিবর্তন আনতে পারি এবং সাহায্য করতে পারি। যেমন আমাদের কয়েকটা ছোট্ট কাজ, একটা হলো গিয়ে কাউকে নিয়ে উপহাস না করা, শিশুদেরকে সচেতন করা এবং এই অ্যালবিনিজম সম্পর্কে যে সঠিক তথ্য সেইটা সবার মধ্যে ছড়িয়ে দেওয়া, আর সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হলো মানুষকে মানুষ হিসেবে দেখা। মানবতাই সবচেয়ে বড় পরিচয়, কারণ একজন অ্যালবিনো মানুষও আমাদের মতনই হাসেন, কাঁদেন, স্বপ্ন দেখেন, তাই তারও আছে ভালোবাসার অধিকার, সম্মানের অধিকার, নিরাপদ জীবনের অধিকার। ত্বকের রং মানুষকে হয়তো আলাদা করতে পারে কিন্তু মানবতাকে নয়। তাই এই যে বিশ্ব অ্যালবিনিজম সচেতনতা দিবস, সেইখানে আমাদের একটা জিনিসই শেখার, সেটা হলো ভিন্নতা কখনোই ভয়ের নয়, বরং ভিন্নতা সৌন্দর্যের। আমাদেরকে এমন একটা সমাজ গড়ে তুলতে হবে যেখানে কারো চেহারা দিয়ে কাউকে বিচার করা হবে না, কারণ পৃথিবী সুন্দর তার বৈচিত্র্যের জন্যই। মানুষের রং আলাদা হতে পারে কিন্তু স্বপ্নের রং সবার এক। তবে এই মুহূর্তে তোমাদের জন্য শিল্পী বন্ধু অস্মিতা দাসের কণ্ঠে আরও একটা গান রইল, গানের পর ফিরে আসছি একটা অনুপ্রেরণামূলক গল্প নিয়ে।

শিল্পী বন্ধু অস্মিতা দাসের কণ্ঠে আধুনিক গান শুনে ফিরে এলাম জুবানির আড্ডায়। আর যেমনটা বলেছিলাম, এইবারে তোমাদের সঙ্গে ভাগ করে নেওয়ার একটা অনুপ্রেরণামূলক গল্পে, চলো তাহলে শুরু করি। প্রতিটা মানুষের জীবনে জন্ম একটা উৎসব, কিন্তু কর্ণের জীবনে জন্ম ছিল নীরব, ভয় আর লজ্জায় মোড়া। কুন্তি তখন অবিবাহিতা, সূর্যদেবের বর পেয়ে যে সন্তান জন্মালো সমাজ তাকে গ্রহণ করবে না, এই ভয়ে কুন্তি শিশুটিকে বক্ষে জড়িয়ে কাঁদলেন। তারপর ধীরে ধীরে তাকে ভাসিয়ে দিলেন নদীর জলে। ভাবতো একটি শিশু যে কোনো অপরাধ না করেই জীবনের প্রথম যুদ্ধে হেরে গেল, সেই শিশুই হলো কর্ণ। নদীর স্রোত শিশুটিকে নিয়ে গেল সুত অধিরথের কাছে। রাধা তাকে কোলে তুলে বলেছিলেন, আজ থেকে তুই আমার ছেলে। আর এই কথাটুকুই কর্ণের জীবনের প্রথম আশ্রয় ছিল। কিন্তু সমাজ ততটাও করুণাময় নয়। কর্ণ ধীরে ধীরে বড় হতে লাগলো, শক্তিশালী শরীর, দীপ্ত চোখ, অদ্ভুত আত্মমর্যাদা। কিন্তু পরিচয়ের ঘরে লেখা রইল সুতপুত্র। আর এই একটি শব্দই তার সমস্ত প্রতিভার সামনে যেন দেওয়াল তুলে দিল। দ্রোণাচার্যের আশ্রমে যখন রাজপুত্ররা অস্ত্রবিদ্যা শিখছে, কর্ণ তখন দূরে দাঁড়িয়ে দেখত। সে জানত তার জন্য এই আশ্রম নয়, তবুও সে থামেনি। পরশুরামের কাছে গিয়ে নিজেকে ক্ষত্রিয় বলে পরিচয় দিল, বিদ্যা পেল, কিন্তু সত্য লুকানোর মূল্যও দিতে হল। এই প্রথম কর্ণ শিখল যে এই পৃথিবীতে টিকে থাকতে গেলে সব সত্য বলা যায় না। ধীরে ধীরে সময় এগোল, দ্রৌপদীর স্বয়ংবরে কর্ণ লক্ষ্যভেদ করতে প্রস্তুত। কিন্তু একটি বাক্যই তাকে থামিয়ে দিল, সুতপুত্রের কোনো অধিকার নেই। এই যে বাক্যটা, এটা কেবলমাত্র তার অস্ত্র ভাঙেনি, ভেঙেছিল তার আত্মসম্মান। সেই দিন কর্ণ মনে মনে প্রতিজ্ঞা করেছিল যে এই পৃথিবী একদিন তার নাম জানতে বাধ্য হবে। রাজসভায় কর্ণ যখন অপমানিত, তখন দুর্যোধন তাকে রাজা বানালেন। আর এই একটি কাজই কর্ণকে চিরকাল বেঁধে ফেলল। কর্ণ জানত যে দুর্যোধন অন্যায় করছে, কিন্তু সে নিজেকে প্রশ্ন করত, আমাকে যে মানুষ হিসেবে প্রথম মানল, তার পাশে আমি না দাঁড়ালে আমি কে? এই প্রশ্নই হয়তো কর্ণের জীবনের সবচেয়ে বড় দুর্বলতাও। কর্ণ দান করত কারণ দান তাকে বড় করত, দান তাকে শ্রেষ্ঠ প্রমাণ করত, দান তাকে অপমানের ঊর্ধ্বে তুলত। কিন্তু ধীরে ধীরে এই দানই হয়ে উঠল তার শৃঙ্খল। মানুষ কর্ণকে দেখত না, মানুষ দেখত এক দানবীরকে। কুরুক্ষেত্রের যুদ্ধের আগে কুন্তি এলেন, বললেন, তুই আমার ছেলে। আর এই যে সত্য, এটা কর্ণের জীবনের সবচেয়ে বড় ভূমিকম্প। একদিকে জন্মদাত্রী মা,

অন্যদিকে পালিকা মা রাধা। একদিকে পাণ্ডব ভ্রাতৃত্ব, অন্যদিকে দুর্যোধনের ঋণ। কর্ণ সেদিন কাঁদেনি, সে শুধু বলেছিল, আজ যদি আপনি আমার মা হয়ে আসতেন আমি সত্যি আপনার ছেলে হতাম, কিন্তু আজকে আপনি সত্য নিয়ে এসেছেন। এই পর্যায়ে কর্ণ বুঝে গিয়েছিল যে সে ভুল পথে দাঁড়িয়ে আছে, কিন্তু তখন আর ফেরা যায় না, কারণ কর্ণ এমন এক মানুষ ছিলেন যিনি বিশ্বাসঘাতকতাকে মৃত্যুর থেকেও ভয় পেতেন। কুরুক্ষেত্রে কর্ণ লড়ল নিজের ভাগ্যের বিরুদ্ধে, চাকা মাটিতে আটকে গেল, অস্ত্র কাজ করল না, অভিশাপ ফলল। জীবনের সবচেয়ে বড় পরাজয় আসলে হলো তার আত্মিক। সে বুঝল যে সারা জীবন সে ভালো হতে চেয়েছে কিন্তু ঠিক হতে পারেনি। এই যে কর্ণ, এই যে কর্ণের কথা আমি বলছি, এই কর্ণ কিন্তু আসলে মহাভারতের কোনো নায়কও নয়, কোনো খলনায়কও নয়। কর্ণ আমাদের মতনই এক মানুষ যে ভুল করেছে কিন্তু নিজের সিদ্ধান্তের সঙ্গে সৎ ছিল, আর এই কারণেই হয়তো মহাভারতের সব থেকে মানবিক চরিত্র আজও কর্ণ। তবে স্টুডিওর ঘড়িকাটা বলছে এইবারে আমার সময় শেষ। আমি তোমাদের সঙ্গে এতক্ষণ ছিলাম তোমাদের বন্ধু বিতর্ষক, আর যেমনটা বলেছিলাম যে আজকে তোমাদের সঙ্গে কারা কারা থাকবে সেটা বলে দেবো। আজকে সিনেস্কোপের আড্ডায় তোমাদের সঙ্গে সকালে 11টা থেকে থাকবে স্বাগতা সৈকত, এবং অল্প অল্প গল্পকথাতে তোমাদের সঙ্গে থাকবে তৃষিতা। আর যেহেতু আজকে ওয়ার্ল্ড অ্যালবিনিজম অ্যাওয়ারনেস ডে, তাই যেতে যেতে তোমাদের জন্য রেখে গেলাম উজ্জয়িনীর কণ্ঠে এই হার না মানার গানটা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা।

নজরুল গীতি শুনলেন অসীমা দুবের কণ্ঠে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। পরবর্তী অনুষ্ঠান কিছুক্ষণের মধ্যেই।

কীর্তন শুনছিলেন পরিবেশনায় শ্যামলী দাসী। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চিতা প্রচার তরঙ্গে। পরবর্তী অনুষ্ঠান কিছুক্ষণের মধ্যেই।

আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছে ধৃতি সেন শর্মা। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়ের খোঁজে আজ তার কালীঘাটের বাড়িতে তল্লাশি চালায় পশ্চিম মেদিনীপুরের শালবনী থানার পুলিশ। ভোর রাতে পুলিশের একটি দল আবাসনের দরজা ভেঙে ভেতরে ঢোকে বলে অভিযোগ। প্রায় 4.5 ঘন্টা চলে তল্লাশি, সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনী। তবে সুমিতের খোঁজ না মেলায় সকাল 8টা নাগাদ তারা বেরিয়ে যান। পুলিশ সূত্রে জানা গেছে, সুমিতের মোবাইল ফোনের শেষ লোকেশনে দেখা গিয়েছিল অভিষেকের ওই বাড়ি, সেই কারণেই এই তল্লাশি। এদিকে অভিষেকের বাড়িতে পুলিশি তল্লাশির খবরে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও সেখানে যান। তল্লাশি শেষে বেরিয়ে যান তিনি, তবে সাংবাদিকদের কাছে এ ব্যাপারে কোনো মন্তব্য করেননি মমতা। অন্যদিকে অভিষেক জানিয়েছেন, গোটা বাড়িতেই তল্লাশি চালানো হয়, তদন্তে সব রকম সহযোগিতাও করেছেন তিনি, পাশাপাশি পুলিশের বিরুদ্ধে তুলেছেন হেনস্থার অভিযোগ। উল্লেখ্য, আর্থিক তছরূপের একটি মামলায় সুমিতের খোঁজ করছে পুলিশ। জমি সংক্রান্ত দুর্নীতির মামলায় সম্প্রতি মেদিনীপুরের প্রাক্তন বিধায়ক সুজয় হাজরাকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে। সুজয়কে জেরা করেই সুমিতের নাম উঠে আসে এই মামলায়। আগেই জানানো হয়েছে, বিভিন্ন মামলায় অভিষেককে পরপর 3 দিন তলব করা হয়েছে। স্বাক্ষর জালিয়াতি মামলায় আগামীকাল সকাল 10টা নাগাদ তাকে ভবানী ভবনে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ইডি তাকে তলব করেছে সোমবার 15 জুন। অন্যদিকে ভোটের প্রচারে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে সিআইডি আগামী মঙ্গলবার 16 জুন অভিষেককে হাজিরা দেওয়া

আর সমন জারি করেছে। পুরসভা নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্তে এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি আজ সকাল থেকে কলকাতা ও শহরতলির 6-7টি জায়গায় তল্লাশি চালাচ্ছে। ইডির একটি দল গেছে কামারহাটিতে তৃণমূল কংগ্রেস বিধায়ক প্রাক্তন মন্ত্রী মদন মিত্রর বাড়িতে, মদনের ভবানীপুর ও কালীঘাটের বাড়িতেও চলেছে তল্লাশি। মদনের বাড়ি ছাড়া ইডির একটি দল গেছে বেহালাতেও। কামারহাটি পুরসভায় নিয়োগ সংক্রান্ত কিছু বিষয়ের খোঁজ নিতে মদনের বাড়িতে গেছেন কেন্দ্রীয় আধিকারিকরা। তিনি কোন বাড়িতে আছেন তা অবশ্য এখনও স্পষ্ট নয়। এ পর্যন্ত তদন্তে জানা গেছে কামারহাটি পুরসভা সহ অযোগ্য প্রার্থীদের নিয়োগের বিনিময়ে মধ্যস্থতাকারীদের মাধ্যমে মদন মিত্র নগদ অর্থ ও সোনা হিসেবে ঘুষ নিয়েছিলেন। 125টিরও বেশি এই ধরনের বেআইনি নিয়োগের সঙ্গে তার যোগসূত্র রয়েছে বলে ইডি জানিয়েছে। নদিয়ার দিকনগর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের গ্রাম পঞ্চায়েত সদস্য উপানন্দ বিশ্বাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। তোলাবাজি এবং নাম সংকীর্তন অনুষ্ঠানে আর্থিক হিসেবের গরমিল সংক্রান্ত অভিযোগের ভিত্তিতেই তাকে ধরা হল বলে পুলিশ সূত্রে জানা গেছে। তৃণমূল কংগ্রেসের মহিলা শাখার সভাপতি করা হয়েছে কালীগঞ্জের বিধায়ক আলিফা আহমেদকে। দলের নবনিযুক্ত রাজ্য সভাপতি চন্দ্রিমা ভট্টাচার্য গতকাল আলিফাকে এই নিয়োগের চিঠি পাঠান। প্রয়াত তৃণমূল কংগ্রেস বিধায়ক নাসির আহমেদের কন্যা আলিফা এবারই প্রথম বিধায়ক হয়েছেন। উল্লেখ্য, ভোটের ফল প্রকাশের পর প্রথম দফার রদবদলে মহিলা শাখার সভাপতি করা হয়েছিল সাংসদ মালা রায়কে। পুরুলিয়া জেলার ঝালদা 2 নম্বর ব্লকের উকমা গ্রামে অন্ত্যোদয় অন্ন যোজনার রেশন কার্ড বন্ধক রেখে বছরের পর বছর সরকারি রেশন আত্মসাতের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, গ্রামের তপশিলি জাতিভুক্ত কালিন্দী পরিবার অভাবের তাড়নায় কয়েক বছর আগে গ্রামের কয়েকজনের কাছ থেকে টাকা ধার নেন। তখন তারা পরিবারগুলির রেশন কার্ড নিজেদের কাছে রেখে দেয়। ভুক্তভোগীদের দাবি, তাদের নামে রেশন বরাদ্দ সামগ্রী ডিলারের কাছ থেকে তুলে তারাই আত্মসাত করে, প্রকৃত উপভোক্তাদের কাছে তা পৌঁছয়নি। ঘটনা প্রকাশ্যে আসতেই পুলিশ কয়েকটি রেশন কার্ড প্রকৃত মালিককে ফিরিয়ে দিয়েছে, তবে বহু কার্ড এখনও উদ্ধার হয়নি বলে অভিযোগ। উত্তর দিনাজপুরের চোপলা বকের চুটিয়াখোর গ্রাম পঞ্চায়েতের কালীগঞ্জ বাজারে জমি নিয়ে বিবাদের জেরে অন্তত 10 জন গুরুতর আহত হয়েছেন। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক, তাদের উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। নদিয়া শান্তিপুরে বাসকর্মী চিরঞ্জিৎ বিশ্বাসের মৃত্যুর ঘটনার প্রতিবাদে কৃষ্ণনগর রানাঘাট কালনাঘাট কৃষ্ণনগর ও কালনাঘাট দত্তফুলিয়ার রুটে বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের জন্য 40টি বাস চলাচল বন্ধ। এর ফলে ওই রুটগুলির যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন, অনেকেই বিকল্প পরিবহনের উপর নির্ভর করতে বাধ্য হচ্ছেন। প্রকাশ্যে বাসের মধ্যে নাবালিকার গলা কেটে খুনের দায়ে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে পূর্ব বর্ধমানের কাটোয়া মহকুমা আদালত। পাশাপাশি ইজাজুল শেখ ওরফে বাবু নামে ওই যুবককে 50,000 টাকার জরিমানারও নির্দেশ দিয়েছেন কাটোয়া ফাস্ট্র্যাক আদালতের বিচারক রুদ্রপ্রসাদ রায়। ওই নাবালিকা 8ম শ্রেণীর ছাত্রী ছিল। প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় মেয়েকে খুন হতে হয় বলে মৃতার মা জানিয়েছেন। রাজ্যের সরকারি, সরকার পোষিত এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে 30 জুন পর্যন্ত সকালে ক্লাস হবে। বিদ্যালয় শিক্ষা দপ্তরের পক্ষ থেকে গতকাল একথা জানানো হয়। গরমের জন্য সকালে স্কুল হওয়ায় পড়ুয়াদের উপস্থিতির হার বেড়েছে। এদিকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নতুন সভাপতি হয়েছেন মাসিউর রহমান সর্দার। তিনি এতদিন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের উপসচিব পদে ছিলেন। রাজ্যের অধিকাংশ এলাকাতেই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করেছে। পুরুলিয়ার কিছু অংশে বাদে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বর্ষার আগমন ঘটেছে। তবে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু খুব জোরালো ন হওয়ায় আগামী 1 সপ্তাহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বলে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে। স্থানীয় সংবাদ শেষ হলো, পরের খবর বেলা 12:30টায়।

এতক্ষণ অসীমা দুবের কণ্ঠে নজরুল গীতি শুনলেন। এরপর শুনবেন উর্বশী, উপস্থাপনায় অমরনাথ ভট্টাচার্য।

এতক্ষণ শুনলেন বাঁশি বাদন, শিল্পী অশোক বন্দ্যোপাধ্যায়। এরপর শুনবেন দর্পণ, উপস্থাপনায় অমরনাথ ভট্টাচার্য।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজ মিডিয়াম ওয়েভে।

এখন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। প্রথম গানটি শুনবেন শিল্পী কিশোর কুমার এবং আশা ভোসলের কণ্ঠে, ছবির নাম দিওয়ার।

আকাশবাণী কলকাতা, খেলার খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। বিশ্বকাপ ফুটবলে আজ ব্রাজিল মরক্কোর মুখোমুখি হবে। মার্কিন যুক্তরাষ্ট্র 4-1 গোলে প্যারাগুয়েকে হারিয়ে দিয়েছে। ধর্মশালায় প্রথম একদিনের ক্রিকেট ম্যাচে আফগানিস্তান ভারতের সামনে জয়ের জন্য 195 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। ভারত আগামীকাল মহিলাদের টি-20 বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে খেলবে। আসছি বিস্তারিত খবরে। প্রথমেই ফুটবল বিশ্বকাপের খবর।

পাঁচবারের বিজয়ী ব্রাজিল আজ বিশ্বকাপ অভিযান শুরু করবে। গ্রুপ সির ম্যাচে নিউ জার্সি স্টেডিয়ামে ব্রাজিল মরক্কোর মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 3:30। এছাড়া আজ গ্রুপ বির ম্যাচে কাতার সুইজারল্যান্ডের বিরুদ্ধে খেলবে। সান ফ্রান্সিসকো বে এরিয়া স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। ফিফা ফুটবল বিশ্বকাপে গ্রুপ ডির ম্যাচে আজ মার্কিন যুক্তরাষ্ট্র প্যারাগুয়েকে 4-1 গোলে হারিয়ে দিয়েছে। 7 মিনিটে দামিয়ান বোবাদিল্লার আত্মঘাতী গোলে প্যারাগুয়ে 1 গোলে পিছিয়ে যায়। যুক্তরাষ্ট্রের ফোলারিন বালুগন 31 এবং 45 মিনিটে 2টি গোল করে ব্যবধান বাড়ান। 73 মিনিটে প্যারাগুয়ের মৌরিসিও গোল করে ব্যবধান কমালেও দ্বিতীয়ার্ধে সংযুক্ত সময়ের 8 মিনিটের মাথায় জিওভান্নি রেয়ানা যুক্তরাষ্ট্রের হয়ে গোল করেন। গ্রুপ বির ম্যাচে গতরাতে কানাডা ও বসনিয়া হার্জেগোভিনার মধ্যে ম্যাচটি 1-1 গোলে ড্র হয়। টরেন্টো স্টেডিয়ামের প্রথম গোল করে বসনিয়াকে এগিয়ে দেন জোভো লুকিচ। 78 মিনিটে পরিবর্তিত খেলোয়াড় কাইল লারিন কানাডার হয়ে গোল করে সমতা ফেরান। 1970 সালে বিশ্বকাপ জয়ী ব্রাজিল দলের গুরুত্বপূর্ণ সদস্য ব্রিতো প্রয়াত, বয়স হয়েছিল 85 বছর। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন সিভিএফ এক বিবৃতিতে এই খবর জানিয়েছে। সিভিএফ প্রধান সামির চাউদ বলেছেন, ব্রাজিলের ফুটবল ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবেন ব্রিতো। 1964 থেকে 1972 সাল পর্যন্ত ব্রাজিল জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করেন তিনি। ধর্মশালায় আজ 3 ম্যাচের একদিনের ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচে আফগানিস্তান ভারতের সামনে জয়ের জন্য 195 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। ভারত টসে জিতে আফগানিস্তানকে প্রথমে ব্যাট করতে পাঠায়। বৃষ্টির কারণে ম্যাচ নির্ধারিত সময় 4 ঘন্টারও বেশি সময় পর শুরু হয়। ম্যাচ 25 ওভারের করার সিদ্ধান্ত নেন আম্পায়াররা। আফগানিস্তান প্রথমে ব্যাট করে 24 ওভার 5 বলে 194 রানে অল আউট হয়ে যায়। রহমানুল্লাহ গুরবাজ 17 রান করেছেন 48 বলে 17 রান করে ভারতের বিরুদ্ধে একদিনের ক্রিকেটে দ্বিতীয় দ্রুততম 17 রান করার রেকর্ড করেছেন তিনি। ইডেনে আজ পুরুষদের বেঙ্গল টি-20 লীগ ক্রিকেটে শিলিগুড়ি 61 রানে পুরুলিয়াকে হারিয়ে দিয়েছে। শিলিগুড়ির 6 উইকেটে 173 রানের জবাবে পুরুলিয়া 112 রান করে। অন্যদিকে সল্টলেকের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে মহিলাদের বেঙ্গল টি-20 লীগের ম্যাচে হাওড়া 54 রানে মালদাকে হারিয়ে দেয়। হাওড়ার 178 রানের জবাবে মালদা 124 রান তুলতে সমর্থ হয়। মহিলাদের টি-20 বিশ্বকাপে ভারত আগামীকাল প্রথম ম্যাচে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে খেলবে। এজবাস্টারে খেলা শুরু হবে ভারতীয় সময় সন্ধে 7:00। ভারতের পিভি সিন্ধু অস্ট্রেলিয়ান ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছেন। আজ মহিলাদের সিঙ্গলসের সেমিফাইনালে সিন্ধু জাপানের আকানে ইয়ামাগুচির কাছে 20-22, 12-21 গেমে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেন। চলতি বছরের উইম্বলডন টেনিস প্রতিযোগিতার মোট পুরস্কার মূল্য বাড়িয়ে 64.2 মিলিয়ন পাউন্ড করা হয়েছে বলে অল ইংল্যান্ড ক্লাব ঘোষণা করেছে। পুরস্কার মূল্যের এই বৃদ্ধিকে শীর্ষস্থানীয় খেলোয়াড়রা স্বাগত জানিয়েছেন। উইম্বলডনের সিঙ্গলস বিভাগে জয়ীরা প্রত্যেকে 36 লক্ষ পাউন্ড করে পাবেন। উইম্বলডনে প্রথম রাউন্ডে পরাজিত খেলোয়াড়দের জন্য 80,000 পাউন্ড বরাদ্দ করা হয়েছে। পাঞ্জাবের লুধিয়ানার গুরুনানক স্টেডিয়ামে ইন্ডিয়ান অ্যাথলেটিক্স সিরিজ 9-এ তেজস শীর্ষে পুরুষদের 110 মিটার হার্ডলস দৌড়ে জাতীয় রেকর্ড ভেঙে দিয়েছেন। দৌড় শেষ করতে শীর্ষে 13.27 সেকেন্ড সময় নেন, যা 2024 সালে তার নিজেরই 13.48 সেকেন্ডের রেকর্ডকে ছাড়িয়ে গেছে। এর সুবাদে 24 বছর বয়সী এই খেলোয়াড় চলতি বছরের শেষের দিকে হতে চলা কমনওয়েলথ গেমসের জন্য যোগ্যতা অর্জন করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে আগামী 21 জুন কলকাতার রেড রোডে আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য যোগ সঙ্গম পোর্টাল চালু করা হয়েছে। যোগ দিবসের অনুষ্ঠানের প্রস্তুতি নিয়ে স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম আজ স্বাস্থ্যভবনে বৈঠক করেন। সাংবাদিকদের তিনি বলেন, আগামীকাল ভোরে এই পোর্টালটি খোলা হবে। শেষ করার আগে খেলার খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। বিশ্বকাপ ফুটবলে আজ ব্রাজিল মরক্কোর মুখোমুখি হবে। মার্কিন যুক্তরাষ্ট্র 4-1 গোলে প্যারাগুয়ে

0: আকাশবাণী, খবর পড়ছি সুরিতা সাহা। বিশেষ বিশেষ খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ছদিনের ফ্রান্স ও স্লোভাকিয়া সফরে গেছেন। ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে আগামীকাল ভারত ইনোভেটসের উদ্বোধন করবেন তিনি। ফ্রান্সে নির্ধারিত G7 সম্মেলনে আগামী সপ্তাহে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিশ্বের অন্যান্য নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন। আসামে জোড়হাটে বায়ুসেনার AN-32 বিমান ভেঙে পড়ে 5 সেনাকর্মীর মৃত্যু, দুর্ঘটনার তদন্তে কোর্ট অফ এনকোয়ারি গঠন। লেফটেন্যান্ট জেনারেল ধীরজ শেঠ নতুন চিফ অফ আর্মি স্টাফ হচ্ছেন। 30 জুন থেকে তাঁর এই নিয়োগ কার্যকর হবে বলে সরকার জানিয়েছে। মধ্যপ্রদেশে ব্রিক্স কৃষি সম্মেলনের শেষ দিনে আজ ইন্দোর ঘোষণাপত্র গৃহীত হয়েছে। ফিফা ফুটবল বিশ্বকাপে আজ সুইজারল্যান্ড কাতারের ও মরক্কো ব্রাজিলের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ছদিনের ফ্রান্স ও স্লোভাকিয়া সফরে গেছেন। রওনা হওয়ার আগে তিনি বলেন, ভারতের কৌশলগত ক্ষেত্রে ফ্রান্স এক গুরুত্বপূর্ণ অংশীদার। এই সফর দুদেশের মধ্যে অর্থনৈতিক ও সাংস্কৃতিক বন্ধন আরও দৃঢ় করবে বলে তিনি মন্তব্য করেন। ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে আগামীকাল তিনি যৌথভাবে ভারত ইনোভেটসের উদ্বোধন করবেন। ভারত ফ্রান্স উদ্ভাবনী ক্ষেত্রের উদযাপনে এই অনুষ্ঠান হবে। ভারতের স্টার্ট আপগুলিকে বিশ্ববাজারে তুলে ধরতে এই অনুষ্ঠান। সফরের পরবর্তী পর্যায়ে আগামীকাল দুদিনের সফরে তিনি স্লোভাকিয়া যাবেন। উভয় দেশের কৌশলগত অংশীদারিত্ব দৃঢ় করতে এই সফর বিশেষ গুরুত্বপূর্ণ বলে তিনি মন্তব্য করেন। সেদেশের ব্রাতিস্লাভায় তিনি স্লোভাকিয়ার রাষ্ট্রপতি পেলিগ্রিনি ও প্রধানমন্ত্রী ফিকোর সঙ্গে সাক্ষাৎ করবেন। এরপর শ্রী মোদী চলতি মাসের 16-17 হতে চলা G7 শীর্ষ সম্মেলনে যোগ দিতে ফ্রান্সের এভিয়নে যাবেন। এই নিয়ে পরপর 8টি G7 বৈঠকে ভারতকে ডাকা হল, যা ভারতের প্রতি অংশীদার দেশগুলির বিশ্বাসকেই তুলে ধরে বলে তিনি মন্তব্য করেন। 18 জুন তিনি ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে ভিভাটেক 2026 অংশ নেবেন। প্যারিসে ভারতীয় বংশোদ্ভূতদের সঙ্গে আলাপচারিতায় মিলিত হবেন প্রধানমন্ত্রী। ওই দিনই দেশে ফেরার কথা রয়েছে তাঁর। উত্তরাখণ্ডের দেরাদুনে আজ ভারতীয় সেনা একাডেমিতে 158তম পাসিং আউট প্যারেড অনুষ্ঠানে 481 জন নতুন আধিকারিক প্রশিক্ষণ শেষে সেনাবাহিনীতে যোগ দিয়েছেন। অনুষ্ঠানে অংশ নেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেন, ভারতীয় সেনা একাডেমি শৌর্য, সাহস এবং দেশের প্রতি সেবার প্রতীক। মহিলাদের সেনাবাহিনীতে যোগদানের প্রশংসা করে তিনি বলেন, নারী নেতৃত্বাধীন উন্নয়নের ক্ষেত্রে এটি এক গুরুত্বপূর্ণ দিক।
1: I am specially delighted to see 9 women cadets. This is watershed moment in the history of IMA. It is not only a milestone in the history of India's defense forces, but also an inspiring example of India's march towards women-led development. I am sure that many more women cadets will join the academy.
0: প্রশিক্ষণের অন্তিম পদক্ষেপ পার করে মহিলাসহ 500 বেশি ক্যাডেট সামরিক বাহিনীর অফিসার হিসেবে যোগ দেন। ফ্রান্সে নির্ধারিত G7 সম্মেলনে আগামী সপ্তাহে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিশ্বের অন্যান্য নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন বলে হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে। ট্রাম্প প্রশাসনের একজন শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, এই বৈঠকে মূলত অর্থনৈতিক উন্নতি, পণ্য সরবরাহ ব্যবস্থা, কৃত্রিম বুদ্ধিমত্তা, যৌথ বিনিয়োগ এবং বিশ্ব নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হতে পারে। আগামী বুধবার G7 গোষ্ঠীভুক্ত দেশের নেতা, আমন্ত্রিত সহযোগী রাষ্ট্র এবং প্রযুক্তি ক্ষেত্রে শীর্ষকর্তাদের সঙ্গে মধ্যাহ্নভোজে যোগ দেবেন ট্রাম্প। তবে তার ঠিক আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একটি দ্বিপাক্ষিক বৈঠক করার কথা রয়েছে মার্কিন রাষ্ট্রপতির। আসামে জোড়হাটে ভারতীয় বায়ুসেনার AN-32 বিমান দুর্ঘটনায় 5 সেনাকর্মীর মৃত্যু হয়েছে। বায়ুসেনা ঘাঁটিতে অবতরণের সময় আজ সকালে বিমানটি ভেঙে পড়ে, এরপরই তাতে আগুন লেগে যায়। এই ঘটনায় স্কোয়াড্রন লিডার প্রশান্ত সিং, ফ্লাইট লেফটেন্যান্ট শুভম কুমার, সার্জেন্ট জিতেন্দ্র শর্মা, অগ্নিবীর খেমারাম কুমাওয়াত এবং অগ্নিবীর দানিশ আলম প্রাণ হারিয়েছেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি কোর্ট অফ এনকোয়ারি গঠন করা হয়েছে। এই ঘটনায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং গভীর শোক প্রকাশ করেছেন। লেফটেন্যান্ট জেনারেল ধীরজ শেঠ নতুন চিফ অফ আর্মি স্টাফ হচ্ছেন। 30 জুন থেকে তাঁর এই নিয়োগ কার্যকর হবে বলে সরকার জানিয়েছে। বর্তমান সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী ওই দিনই অবসর গ্রহণ করবেন। লেফটেন্যান্ট জেনারেল ধীরজ শেঠ বর্তমানে ভাইস চিফ অফ আর্মি স্টাফ হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রতিরক্ষা মন্ত্রকের বিবৃতিতে জানিয়েছে, লেফটেন্যান্ট জেনারেল ধীরজ শেঠ খড়গবাস্তার ন্যাশনাল ডিফেন্স একাডেমির প্রাক্তন ক্যাডেট এবং 1986 সালের ডিসেম্বরে

0: তিনি আর্মড করে অন্তর্ভুক্ত হন। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। মধ্যপ্রদেশের ইন্দোরে অনুষ্ঠিত 5 দিনব্যাপী ব্রিক্স কৃষি সম্মেলন আজ শেষ হয়েছে। সম্মেলন শেষে সর্বসম্মতভাবে ইন্দোর ঘোষণাপত্র গৃহীত হয়। খাদ্য নিরাপত্তা, কৃষক কল্যাণ, পরিবেশ বান্ধব কৃষিকাজ, কৃষি বাণিজ্য এবং ডিজিটাল কৃষি বিষয়ে তৈরি হয়েছে এই ঘোষণাপত্র। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, বিশ্বের প্রায় অর্ধেক জনসংখ্যাই ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলিতে বসবাস করেন এবং বিশ্বব্যাপী কৃষি উৎপাদন ক্ষেত্রে তাদের অবদান প্রায় 42%। ইন্দোর ঘোষণা শুধু একটি চুক্তিপত্র নয়, বরং ব্রিক্স দেশগুলির সদিচ্ছা এবং অভিন্ন দায়বদ্ধতার প্রতীক।
1: आज की परिस्थितियों में ब्रिक्स देशों की कृषि में भूमिका और उसमें भी छोटे किसान, महिलाएं और युवाओं की भूमिका अत्यंत महत्वपूर्ण है। उसके सभी पहलुओं पर विचार किया, अलग अलग देशों ने अपनी बेस्ट प्रैक्टिस को भी सभी सदस्य देशों के साथ साझा किया है और उस व्यापक विचार विमर्श से हमारे लघु और सीमांत किसानों को और मजबूत करने में मदद मिलेगी, उनकी आय बढ़ाने में और आजीविका बेहतर करने में भी निश्चित तौर पर आज की चर्चा बहुत सहयोगी होगी।
0: সম্মেলনে 4টি নতুন প্রতিষ্ঠানমূলক উদ্যোগের কথা ঘোষণা করা হয়েছে। এগুলি হল প্রাকৃতিক এবং পুনরুৎপাদনমূলক কৃষি গবেষণার জন্য উৎকর্ষ কেন্দ্র নেটওয়ার্ক তৈরি, কৃষিক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির জন্য ব্রিক্স ডিজিটাল এগ্রিকালচার নেটওয়ার্ক স্থাপন, বীজ সংরক্ষণের জন্য গ্লোবাল ফোরাম প্রতিষ্ঠা এবং ব্রিক্স এগ্রি নেটওয়ার্ক স্থাপন। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বলেছেন, 2047-এর মধ্যে উন্নত দেশের তকমা পাওয়ার লক্ষ্যে ভারতের যাত্রাপথের কেন্দ্রবিন্দু হল কৃষি, খামার, মাঠ এবং গ্রাম। সুস্থায়ী কৃষি ব্যবস্থা, উদ্ভাবন এবং গবেষণা, এই তিনটি ক্ষেত্রকে বিকশিত ভারতের মূল ভিত্তি বলে উল্লেখ করেন তিনি। নতুন দিল্লিতে বিকশিত ভারতের লক্ষ্যে সুস্থায়ী কৃষি, ঐতিহ্য, প্রযুক্তি এবং সুস্পষ্ট ফলাফল শীর্ষক দুদিনের জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে শ্রী বিড়লা বলেন, চিরাচরিত জ্ঞান এবং আধুনিক প্রযুক্তির মিশ্রণ ভারতকে কৃষিক্ষেত্রে বিশ্বের পথপ্রদর্শকের মর্যাদা দিতে পারে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত 12 বছরে দেশে শিক্ষা, দক্ষতা উদ্ভাবন এবং স্টার্ট আপ ক্ষেত্রে নতুন এক সংস্কৃতি তৈরি করেছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি বলেন, প্রধানমন্ত্রীর গৃহীত বিভিন্ন নীতির কারণে ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম উচ্চশিক্ষা নেটওয়ার্কের মর্যাদা পেয়েছে। ভারত বর্তমানে তৃতীয় বৃহত্তম স্টার্ট আপ পরিমণ্ডল হিসেবেও উঠে আসছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে আগামী 21 জুন কলকাতায় আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য যোগ সঙ্গম পোর্টাল চালু করা হবে। যোগ দিবসের অনুষ্ঠানের প্রস্তুতি নিয়ে স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম আজ স্বাস্থ্য ভবনে বৈঠক করেন। পরে তিনি বলেন, আগামীকাল রবিবার সকাল 6টায় এই পোর্টালটি খোলা হবে। বিভিন্ন আবাসন, স্কুল, কলেজ, সরকারি প্রতিষ্ঠান সবাইকে এই পোর্টালের মাধ্যমে যোগ অনুশীলনে যুক্ত হওয়ার জন্য তিনি আহ্বান জানিয়েছেন। এই জন্য লিঙ্ক পেতে হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে 1800-315-7008 নম্বরে মিসড কল দিতে হবে বলে তিনি জানান। এরপরে ওই নম্বরে একটি লিঙ্ক যাবে, তার মাধ্যমে অনুষ্ঠানে যোগ দেওয়ার সুযোগ পাবেন। পশ্চিম এশিয়ায় চলতি সংঘাতের অবসানে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরান একটি প্রাথমিক সমঝোতার খুব কাছাকাছি পৌঁছেছে। তবে দুই দেশের মধ্যে বেশ কিছু বড় বিষয়ে এখনও মতপার্থক্য রয়ে গেছে। উভয় দেশের আধিকারিকরা জানিয়েছেন যে প্রস্তাবিত সমঝোতা স্মারকের মূল খসড়াটির বিষয়ে তারা নীতিগতভাবে একমত হয়েছেন। এবারে বিশ্বকাপের খবর।

0: পাঁচবারের বিজয়ী ব্রাজিল আজ বিশ্বকাপ অভিযান শুরু করবে। গ্রুপ সির ম্যাচে নিউ জার্সি স্টেডিয়ামে ব্রাজিল মরক্কোর মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 3:30। এছাড়া আজ গ্রুপ বির ম্যাচে কাতার সুইজারল্যান্ডের বিরুদ্ধে খেলবে। সান ফ্রান্সিসকো বে এরিয়া স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ 6 দিনের ফ্রান্স ও স্লোভাকিয়া সফরে গেছেন। ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে আগামীকাল ভারত ইনোভেটসের উদ্বোধন করবেন তিনি। ফ্রান্সে নির্ধারিত G7 সম্মেলনে আগামী সপ্তাহে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিশ্বের অন্যান্য নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন। খবর শেষ হলো, এর পরের খবর।
1: নমস্কার, আকাশবাণী সে বিশ্ব দর্পণ কে সাথ মে রত্না পান্ডে।

শুনছেন হিন্দি ছায়াছবির গান। পরবর্তী গানটি শুনবেন বেমিসাল ছবি থেকে শিল্পী কিশোর কুমার।

আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা প্রচার তরঙ্গে শুনছেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। এবারে কার্স ছবি থেকে শুনবেন কয়েকটি গান। প্রথম গানটি শুনবেন লতা মঙ্গেশকর এবং কিশোর কুমারের কণ্ঠে, ছবির নাম কার্স।

0: পরবর্তী গানটি শুনবেন কাল আজ অর কাল ছবি থেকে, শিল্পী কিশোর কুমার ও আশা ভোসলে।
1: ক্যা
2: হম জব হোঙ্গে 60 সাল কে অর তুম হোগি 55 কি, বোলো প্রীত নিভাওগি না তব ভি আপনে বচপন কি।
1: ক্যা ক্যা ক্যা

আকাশবাড়ি কলকাতা অনুষ্ঠানে শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজ মিডিয়াম ওয়েভে শুনছেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। পরবর্তী গানটি শুনবেন সরফরোশ ছবি থেকে শিল্পী সোনু নিগম এবং রূপকুমার রাঠোরের কণ্ঠে।

আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজ মিডিয়াম ওয়েভে। এখন আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের আগামী 24 ঘন্টার পূর্বাভাসে জানানো হয়েছে যে আকাশ মূলত মেঘলা থাকবে, তবে কয়েকটি অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে 34 ডিগ্রি সেলসিয়াস এবং 28 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আজ সারাদিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.3 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 0.8 ডিগ্রি সেলসিয়াস বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1.4 ডিগ্রি সেলসিয়াস বেশি। আপেক্ষিক

আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 93% এবং সর্বনিম্ন 61%। আজ সারাদিনে বৃষ্টিপাত হয়নি। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলের নদী বা সমুদ্রে যারা মাছ ধরতে যান তাদের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই বলে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে।

আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা। এখন আগামীকাল 14 জুন রবিবারের গীতাঞ্জলি ও সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান পরিচিতি। গীতাঞ্জলির প্রথম অধিবেশনে সকাল 6টায় সুভাষিত বাইবেল থেকে পাঠ, 6:05 সঙ্গীতাঞ্জলি, 6:30 আজকের চাষবাস, পরজীবী ঘটিত রোগ ও জনস্বাস্থ্য বিষয়ে বলবেন ডক্টর সুরজিৎ বৈদ্য, 6:40 আপনার স্বাস্থ্য, বিশ্ব রক্তদাতা দিবসের তাৎপর্য বলবেন ডাক্তার রুদ্রজিৎ পাল, 6:45 প্রাত্যহিকী উপস্থাপনায় সুচিস্মিতা গুপ্ত এবং অমিত কিরণ বন্দ্যোপাধ্যায়, 7:45 রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুচিত্রা মিত্র, 8:00 বিজ্ঞান ধারাবাহিক ধুলোমুঠি সোনামুঠি পর্ব 9 প্রযোজনায় ডক্টর মানুষ প্রতিম দাস, 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন শরদ পণ্ডিত রণজিৎ সেনগুপ্ত, 9:00 গানে গানে প্রথম পর্ব, 9:25 বিচিত্র সংবাদ, 9:30 শিশুমহল উপস্থাপনায় সুচিস্মিতা গুপ্ত, 10:30 গানের ভেলা উপস্থাপনায় শ্রাবন্তী মৈত্র, 11:00 যুববাণীর অনুষ্ঠান 21শে সাহিত্য উপস্থাপনায় অর্পণ চিন্না এবং মৌলি সরকার, 12:00 সঙ্গীত শিক্ষার আসর রবীন্দ্রসঙ্গীত পরিচালনায় প্রমিতা মল্লিক, 12:15 ভক্তিগীতি শিল্পী রামকুমার চট্টোপাধ্যায়, 12:33 গল্পদাদুর আসর উপস্থাপনায় শান্তম চক্রবর্তী, 1:45 শুনবেন দ্বিজেন্দ্রগীতি এবং অতুল প্রসাদের গান, 2:00 আধুনিক গানে অনুরোধের আসর, 2:30 নাটক পূর্ণিবালা রচনা ঘনশ্যাম চৌধুরী বেতার নাট্যরূপ শামসুন নাহার প্রযোজনায় আশিস গিরি, গীতাঞ্জলি দ্বিতীয় অধিবেশনে 5:00 ক্রীড়াঙ্গন উপস্থাপনায় মিতুল সাহা, 5:30 যুববাণী সুরের ক্যানভাসে উপস্থাপনায় শ্বেতা হাজরা, 6:05 সাঁওতালি অনুষ্ঠানে শুনবেন লোকগীতি পরিবেশনায় পূর্ণচন্দ্র সরেন ও সহশিল্পী বৃন্দ, 6:15 সাঁওতালি অনুষ্ঠান সাঁওতালি সাহিত্যে ডক্টর ধীরেন্দ্রনাথ বাস্কের অবদান বিষয়ে বলবেন বাদল হেমব্রম, শুনবেন লোকগীতি পার্বতী হেমব্রম ও সহশিল্পী বৃন্দের পরিচালনায় এবং সুখী মান্ডি ও সহশিল্পী বৃন্দের পরিচালনায়, 6:40 যাত্রানুষ্ঠান পশারিনীমা রচনা অসিত পাত্র পরিবেশনা কুমড়া গাড়ি কালীতলা যুব সমাজ, 7:30 সমীক্ষা, 8:00 সবিনয় নিবেদন উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার, 8:30 নানা রঙের গান, 8:55 এ মাসের গান শিল্পী সুমন চট্টোপাধ্যায়, 9:00 শিক্ষাঙ্গন থেকে স্টুডিওর বাইরে কৃষ্ণগঞ্জ কৃষি শিল্প বিদ্যালয় থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন চয়নিকা ধারা, 9:30 রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুচিত্রা মিত্র, 9:45 নজরুলগীতি পরিবেশনায় পরিমল ভট্টাচার্য, 10:00 রবিবাসরীয় অখিল ভারতীয় সঙ্গীত সভা কর্ণাটকী কণ্ঠসঙ্গীত শিল্পী জে এম শ্রীরাম আকাশবাণী হায়দ্রাবাদ কেন্দ্রের নিবেদন, 11:00 শুনবেন হাওয়াইয়ান গিটার শিল্পী বিপ্লব দাস, 11:10 আধুনিক ও ছায়াছবির গান, সঞ্চয়িতার প্রথম অধিবেশনে 6:15 সুবদ্ধ সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন শরদ পণ্ডিত

অনুজিৎ সেনগুপ্ত, 6:25 রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুচিত্রা মিত্র, 6:35 রামচরিত মানস পর্ব 141, 6:45 ভজন শিল্পী ননী দত্ত, 7:30 যুববাণী অনুষ্ঠান সুপ্রভাত উপস্থাপনায় অর্পিতা পাল, 8:30 হিন্দি শিক্ষার আসর বাগধারা, 9:00 নজরুল গীতি শিল্পী পরিমল ভট্টাচার্য, 9:23 হাওয়াইয়ান গিটারে শিল্পী বিপ্লব দাস, 9:40 রসধারা উপস্থাপনায় জ্যোতিপ্রসাদ, 10:15 বাংলা আধুনিক গান, 10:30 বৃন্দগান শিক্ষার আসর, 11:00 পোস্ট বক্স 3, 12:00 সুরভি, 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান কলিং অল চিলড্রেন, 1:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল শিল্পী রুনা দে, সঞ্চয়িতার দ্বিতীয় অধিবেশনে 5:10 রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুচিত্রা মিত্র, 5:20 উর্বশী উপস্থাপনায় অঙ্কিত শর্মা, 6:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় সিসিলিয়া বন্দ্যোপাধ্যায়, 6:30 ICC উইমেন্স T20 ক্রিকেট ওয়ার্ল্ড কাপের ভারত বনাম পাকিস্তানের খেলার ইংরেজি ও হিন্দি ধারাবিবরণী দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। স্টুডিওর অনুষ্ঠান শোনা যাবে নিউজ অন এআইআর অ্যাপে। 6:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, 7:10 নজরুল গীতি শিল্পী অনুপম দাস, 7:30 দর্পণ উপস্থাপনায় অঙ্কিত শর্মা, 8:00 ছায়াছবির গান, 8:15 নানা রঙের গান, 9:16 স্পটলাইটের বাংলা রূপান্তর, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উইশ আসং উপস্থাপনায় সিসিলিয়া বন্দ্যোপাধ্যায়, 11:00 হিন্দি ছায়াছবির গান। শুনলেন আগামীকাল রবিবারের গীতাঞ্জলি ও সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠানগুলি সম্পর্কে। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের আজ এখানেই সমাপ্তি। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 12:09 হয়ে 9 সেকেন্ড। জয় হিন্দ।